শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি ১৫ ঘটিকায় ১১৬৫৫ কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় ১০৪, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে ৮৮.৮, রংপুরে ১০৫.৬, সিলেটে ১০৫.২ এবং কুমিল্লায় ১০১.২ মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 19 মে মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন সময় ফুরিয়ে আসছে এবং যুদ্ধ অবসানের একটি চুক্তির লক্ষ্যে দেশটিকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে এবং তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, খুব দ্রুত, অন্যথায় তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। মার্কিন সংবাদভিত্তিক ওয়েবসাইট এক্সিওস ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে জানায় যে এক

ফোনালাপে ট্রাম্প বলেছেন, আমরা একটি চুক্তি করতে চাই। তারা এখনও আমাদের প্রত্যাশিত অবস্থানে আসেনি, তাদের সেই অবস্থানে আসতে হবে, অন্যথায় তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইরানি কর্তৃপক্ষের ঘনিষ্ঠ বলে পরিচিত ফার্স নিউজ এজেন্সি রবিবার জানিয়েছে যে ইরানের সর্বশেষ প্রস্তাবের জবাবে মার্কিন পক্ষ 5টি শর্ত পেশ করেছে। এতে বলা হয়েছে, ইরান সব রণাঙ্গনে, বিশেষ করে লেবাননে, যুদ্ধের অবসান, ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের জব্দকৃত তহবিল ছাড়, যুদ্ধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতির দাবি করেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে যে ওয়াশিংটন 5টি শর্ত ঘোষণা করেছে। কোনো প্রকার ক্ষতিপূরণ দেয়া হবে না, ইরানের জব্দকৃত সম্পদ হস্তান্তর করা হবে না, ইরান থেকে 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রে হস্তান্তর করতে হবে, ইরানের মাত্র একটি পারমাণবিক স্থাপনা সচল রাখার অনুমতি দেয়া হবে এবং যুদ্ধ অবসান করতে হবে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন হামলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রাঙ্গণের ভেতরে থাকা একটি বৈদ্যুতিক জেনারেটরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। রবিবার তারা ঘোষণা করেছে যে দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তারা আরও বলেছে যে আগুন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ব্যবস্থাগুলোকে ক্ষতিগ্রস্ত করেনি এবং সবকটি ইউনিট স্বাভাবিকভাবেই কাজ করছে। তেজস্ক্রিয়তার নিরাপত্তা মাত্রার ওপরও এর কোনো প্রভাব পড়েনি বলে জানা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 3টি ড্রোন পশ্চিম সীমান্ত থেকে দেশটিতে প্রবেশ করেছিল। এতে আরও বলা হয়, ড্রোনগুলোর মধ্যে 2টিকে সফলভাবে প্রতিহত করা হলেও 3য় ড্রোনটি একটি বৈদ্যুতিক জেনারেটরে আঘাত হানে। মন্ত্রণালয় জানিয়েছে, হামলার উৎস নিশ্চিত করতে তদন্ত চলছে। সংযুক্ত আরব আমিরাত এর আগেও ইরানের উপর্যুপুরি হামলার শিকার হয়েছে। চলতি মাসের শুরুর দিকে দেশটি ঘোষণা করেছিল যে ইরান তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে তার দেশকে অস্ত্র বিক্রি অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে বেইজিংয়ের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন এটিকে একটি খুব ভালো দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। লাই রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে উল্লেখ করেছেন যে চীন তাইওয়ানের কাছে তার সামরিক চাপ বাড়িয়ে চলেছে। তিনি চীনকে আঞ্চলিক অস্থিতিশীলতা এবং স্থিতাবস্থা পরিবর্তনের মূল কারণ হিসেবে আখ্যায়িত করেছেন। লাই জোর দিয়ে বলেছেন যে তাইওয়ানের জনগণ স্থিতাবস্থা রক্ষা করতে চায় এবং তথাকথিত তাইওয়ানের স্বাধীনতা বলে কোনো বিষয় নেই। তিনি বলেন, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি এবং দুই পক্ষের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার মূল উপাদান। চীন সফর শেষ করার পর শুক্রবার প্রচারিত ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প দরকষাকষির হাতিয়ার মন্তব্যটি করেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচ কেবল জাপান থেকে। টোকিওর উত্তরের এক জেলা এক পরিবারের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় বিশের কোঠায় বয়স এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জাপানের পুলিশ। এই নিয়ে ছজনকে আটক করা হল। তদন্তকারীদের ধারণা, অন্তত আরও একজন সন্দেহভাজন ব্যক্তিদের একাজে নির্দেশ দিয়েছিল। বৃহস্পতিবার তোচিগি জেলার কামিনোকাওয়া শহরে একাধিক অনুপ্রবেশকারী একটি বাড়িতে বলপূর্বক প্রবেশ করে। 69 বছর বয়সী এক মহিলাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। খামারের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তার দুই প্রাপ্তবয়স্ক ছেলে আহত হন। রবিবার পুলিশ ডাকাতি ও হত্যার সন্দেহে 25 বছর বয়সী তাকেমাই মিউ উকে গ্রেপ্তার করেছে। তিনি টোকিওর নিকটবর্তী কানাগাওয়া জেলার বাসিন্দা। ইয়োকোহামা শহরে একটি বিজনেস হোটেল থেকে তাকে আটক করা হয়। তার সাথে ছিল 7 মাস বয়সী তার কন্যা। আজ দিনের শুরুতে তার স্বামীকে টোকিওর হানেদা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। 28 বছর বয়সী তাকেমায় কাইতো বিদেশ যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের ধারণা, এই ঘটনায় একটি অজ্ঞাত পরিচয় ও অস্থায়ী অপরাধী চক্র জড়িত। এই সংগঠনগুলো হামলাকারী নিয়োগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে। কানাগাওয়া জেলা থেকে 16 বছর বয়সী 4 জন হাইস্কুল শিক্ষার্থীকে ডাকাতি ও হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তারাই হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা মনে করেন, রবিবার গ্রেপ্তার হওয়া দম্পতি শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছিল। অপরিশোধিত জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্যের কারণে জাপানের অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কারণে দেশটির মুখ্য দীর্ঘমেয়াদী সুদের হার 29 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। সোমবার জাপানের 10 বছর মেয়াদী সরকারি বন্ডের ইল্ড 2.8% পৌঁছেছে। ব্রোকারেজ হাউস জাপান বন্ড ট্রেডিং জানিয়েছে, এর আগে সর্বশেষ 1997 সালের মে মাসে বন্ডের ইল্ড এই পর্যায়ে পৌঁছেছিল। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন যে তেলের দাম বাড়লে বাণিজ্য ঘাটতি দেখা দিতে পারে। পশ্চিম টোকিওর ওকুতামা শহরে পাহাড়ি পথে হাঁটার সময় ভালুকের আক্রমণে এক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, রবিবার দুপুর নাগাদ শহরের সাকাই এলাকায় এই ঘটনা ঘটেছে বলে দমকল কর্মীরা একটি ফোন কল পান। ওই ব্যক্তি দৃশ্যত তার মুখমণ্ডল বাহুতে গুরুতর আঘাত পেয়েছেন এবং তিনি অন্যদের জানিয়েছেন যে তিনি একটি ভালুকের আক্রমণের শিকার হয়েছিলেন। খবরে বলা হয়েছে, তাকে যখন হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি সজ্ঞানে ছিলেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত ছিল। শহরে কর্মকর্তারা জানিয়েছেন, লোকটি একাই হেঁটে যাওয়ার সময় ভালুকটির মুখোমুখি হন। টোকিও মেট্রোপলিটন সরকার সংকলিত ভালুক দেখার একটি মানচিত্রে দেখা গেছে যে এপ্রিল মাস থেকে ওকুতামা শহরে এ ধরনের 7টি ঘটনার খবর পাওয়া গেছে, যার মধ্যে গত 4ঠা মে সাকাই এলাকার একটি ঘটনাও রয়েছে। জানা গেছে, আক্রমণটি একটি জনবসতিপূর্ণ এলাকা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সংঘটিত হয়েছিল।
1: এনএস কেওয়াল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 20 মে বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে এর সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবিলার জন্য জাপানের

সরকার এবং ক্ষমতাসীন জোটের দলগুলো এখন বিভিন্ন পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে কাজ করছে। সোমবার সরকার এবং ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাপান ইনোভেশন পার্টির এক বৈঠকে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে বলেছেন, সরকার পরিস্থিতি সম্পর্কে একটি সুবিবেচনাপূর্ণ সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও জনগণের জীবনযাত্রা যাতে ব্যাহত না হয় সেজন্য সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। তিনি উভয় পক্ষকে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিদ্যুৎ ও গ্যাসের দর সংক্রান্ত সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। এই বিষয়ে দায়িত্বে থাকা দলীয় কর্মকর্তারা গত গ্রীষ্মের তুলনায় দাম আরও কমিয়ে রাখার জন্য শীঘ্রই পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছেন। এলডিপির নির্বাহী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হাগিউদা কোইচি বর্তমানে কার্যকর একটি ব্যবস্থার কথা উল্লেখ করেছেন, যার মাধ্যমে দেশে প্রতি লিটার পেট্রোলের গড় খুচরা মূল্য প্রায় ১৭০ ইয়েন বা ১ ডলারের সামান্য বেশি নির্ধারণ করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে এই পদক্ষেপটি দীর্ঘ সময়ের জন্য টেকসই নাও হতে পারে এবং জনসাধারণকে এটা বোঝানোর জন্য প্রচেষ্টার প্রয়োজন যে পরিবহন খরচসহ বিভিন্ন কারণের জন্য অপরিশোধিত তেল সংগ্রহ করা আরও ব্যয়বহুল হয়ে উঠছে। এইসব মতামত বিবেচনা করে সরকার এবং ক্ষমতাসীন জোট এ বিষয়ে কী পরিমাণ সহায়তা দেওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে টোকিও তার জ্বালানি সরবরাহে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে জাপান প্রধান তেল উৎপাদনকারী দেশ ব্রাজিলের কাছে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে অনুরোধ করেছে। জাপানের অর্থনীতি বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিওসেই সোমবার টোকিওতে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে তিনি কোনো একটি একক অঞ্চলের উপর জাপানের নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ভিয়েরা বলেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য অতীতের ন্যায় উচ্চ পর্যায়ে ফিরে আসা উচিত। ইরানের পরিস্থিতি প্রচলিত পথগুলোকে ব্যাহত করায় জাপান হরমুজ প্রণালী এড়িয়ে পণ্য পরিবহনের পথ খুঁজছে। উল্লেখ্য, ২০২৪ সালে বিশ্বের নবম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হল ব্রাজিল। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বর্তমানে দেশটির রপ্তানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অবশ্য এই বর্ধিত রপ্তানির প্রায় কিছুই জাপানে প্রেরণ করা হয় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তিনি ইরানের উপর একটি পরিকল্পিত হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন যা মঙ্গলবারের জন্য নির্ধারিত ছিল। ট্রাম্প বলেছেন, আমি এটা কিছু সময়ের জন্য স্থগিত রেখেছি, আশা করি হয়তো চিরতরে, তবে সম্ভবত আরও কিছু সময়ের জন্য, কারণ আমরা ইরানের সঙ্গে খুব বড় আলোচনা করেছি এবং দেখব তার ফল কি হয়। তিনি বলেন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশের নেতৃবৃন্দ তাকে 2-3 দিনের জন্য বিষয়টি স্থগিত করতে বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি এমন একটি চুক্তি করতে পারে যেখানে ইরান পারমাণবিক অস্ত্র পাবে না, তাহলে আমরা সন্তুষ্ট থাকব। ট্রাম্প এর আগে এক পোস্টে জানিয়েছেন যে কোনো চুক্তি না হলে ইরানের উপর বড় ধরনের হামলা চালানোর জন্য তিনি সামরিক প্রধানদের প্রস্তুত থাকতে বলেছেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দেশটি পাকিস্তানি মধ্যস্থকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি পাল্টা প্রস্তাব পেয়েছে। তিনি বলেন, তেহরান গত কয়েকদিন ধরে সংশোধনীগুলো পর্যালোচনা করেছে এবং এখন তার জবাব দিয়েছে। তবে তেহরান হরমুজ প্রণালীর উপর থেকে তাদের নিয়ন্ত্রণ শিথিল করতে নারাজ বলেই মনে হচ্ছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এক প্রতিবেদনে জানিয়েছে, এই প্রণালীটি পরিচালনার জন্য ইরানের নতুন সংস্থা একটি আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট চালু করেছে। IRIB বলছে, সমুদ্রপথটি ব্যবহারের আগে জাহাজগুলোকে অবশ্যই পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষের সাথে সমন্বয় করতে হবে এবং যে কোনো অনুমোদনহীন চলাচল অবৈধ বলে গণ্য হবে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ১,৫০০টি জাহাজ অনুমতির অপেক্ষায় রয়েছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনজি ওকোনজো ইওয়েলা সতর্ক করেছেন যে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা গত 80 বছরের মধ্যে সবচেয়ে বড় বাধার সম্মুখীন হচ্ছে। সোমবার টোকিওতে এনএচকে কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যে বিশ্ব যেখানে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপ দেখেছে, সেখানে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওর অন্যান্য সদস্য দেশগুলো ভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন এর কারণ হল ব্যবস্থাটি সংস্কার হচ্ছে না এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলছে না। ডব্লিউটিও তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সংস্কারের চেষ্টা করছে। এর অন্যতম প্রধান একটি চ্যালেঞ্জ হল সকল সদস্যের মধ্যে ঐকমত্যের আবশ্যিকতার কারণে কার্যক্রম স্থবির হয়ে পড়ে। যদিও সংস্থাটি মার্চ মাসে একটি মন্ত্রী পর্যায়ের বৈঠক করেছিল, তবে এটি কোনো কর্মপরিকল্পনা গ্রহণ করতে ব্যর্থ হয়। ওকোনজো ইওয়েলা এই প্রতিবন্ধকতার জন্য সদস্যদের মধ্যে অন্যান্য বিষয় নিয়ে মতবিরোধকে দায়ী করেন, তবে তিনি জোর দিয়ে বলেন যে অগ্রগতি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে ডব্লিউটিও এখনও প্রাসঙ্গিক এবং উল্লেখ করেন যে বিশ্ব বাণিজ্যের 3/4 ডব্লিউটিওর শর্তেই সংগঠিত হচ্ছে। টানা দ্বিতীয় ত্রৈমাসিকে জাপানের অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানির পুনরুজ্জীবন এবং ক্রমবর্ধমান ভোক্তা ব্যয়ের কারণে এটি ঘটেছে। মন্ত্রিপরিষদ মঙ্গলবার জানুয়ারি থেকে মার্চ মাসের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে মুদ্রাস্ফীতি সমন্বয়ের পর জিডিপি আগের ত্রৈমাসিকের তুলনায় 0.5% বৃদ্ধি পেয়েছে। এর বার্ষিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে 2.1%। জিডিপির অর্ধেকেরও বেশি আসে ব্যক্তিগত ভোক্তা ব্যয় থেকে। গত 3 মাসের তুলনায় এটি 0.3% বেড়েছে, যেখানে ভোক্তারা পোশাক ও বাইরে খাওয়া দাওয়ার পেছনে বেশি খরচ করেছেন। যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানি পুনরুদ্ধার হওয়ায় রপ্তানি 1.7% বেড়েছে। ওয়াশিংটনের শুল্ক আরোপের ফলে সৃষ্ট মন্দার পর এই ঘটনা ঘটল। মন্ত্রিপরিষদ কার্যালয় জানাচ্ছে ইরান সংঘাতের প্রভাব সীমিত ছিল, তবে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ রয়েছে, কারণ অপরিশোধিত জ্বালানি তেলের ক্রমাগত উচ্চ মূল্য কিছু ব্যবসার ওপর চাপ সৃষ্টি করছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস।
1: আর আমি হিরক খান। তাহলে রেডি হয়ে যান বন্ধুরা, জাপানি ভাষার আরো একটি পাঠ আমরা একসঙ্গে শিখব, তাই হবে অনেক মজা, হবে অনেক ফান।
0: আজ আমাদের ১২তম পাঠ। এই পাঠে এবং পরবর্তী আরেকটি পাঠে আমরা শিখব কিভাবে অনুভূতি প্রকাশ করতে হয় এবং কোনো কিছু বুঝিয়ে বলা যায়।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপিত জাপানি ভাষার পাঠে আমাদের মূল চরিত্র ভিয়েতনাম থেকে আসা শিক্ষার্থী তাম চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে আজ এসেছে টোকিওর বিখ্যাত পর্যটন এলাকা আসাকুসার একটি দর্শনীয় স্থান সেনসৌজি মন্দিরে। সৌভাগ্যের কবচ বা মাদুলি বিক্রি করে এমন একটি দোকানের দিকে তারা অগ্রসর হচ্ছে।
0: জাপানে ওমামনি নামে পরিচিত কবচ বা মাদুলি বিক্রি হতে দেখা যায়, যেগুলো সৌভাগ্য বয়ে আনে বলে সাধারণভাবে বিশ্বাস করা হয়। তাহলে চলুন শুনি ১২তম পাঠের নাট্যাংশ।
2: これ可愛いお守りですね。
3: 本当可愛い。
2: これもいいですね。
4: それは縁結びのお守りです。800円になります。
5: 縁結び、
3: 恋人ができるお守り。
2: じゃあこれをください。
0: বরাবরের মতোই এবার প্রতিটি বাক্য বুঝে নেওয়ার পালা।
1: তাম একটি ঘণ্টাযুক্ত কবচ দেখতে পেয়ে বলল,
0: কি সুন্দর কবচ, তাই না?
1: মিয়া সম্মতি প্রকাশ করল এভাবে,
0: সত্যি খুব সুন্দর।
1: আরেকটি কবচ দেখেও তাম কৌতূহল প্রকাশ করল,
0: আর এটাও তো দেখছি সুন্দর।
1: দোকানি তখন ব্যাখ্যা করে বললেন,
0: ওটা হচ্ছে এমমুসুবি ধরনের কবচ, ৮০০ ইয়েন পড়বে।
1: দোকানির কথা পুরোপুরি বুঝতে না পেরে তাম বিশেষ ধরনের কবচের নামটি বলার চেষ্টা করল,
0: এনমুসু না কি যেন বলছিলেন।
1: মিয়া তখন তাকে সংশোধন করে দিল,
0: এমমুসুবি ভালো জীবনসঙ্গী পাওয়ার কবচ।
1: তখন সেই কবচ তাম কিনবে বলে দোকানিকে জানালো,
2: যা করেও কুদাসাই,
0: তাহলে এটা আমাকে দিন প্লিজ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে কি সুন্দর সৌভাগ্যের কবচ, তাই না?
2: কাওয়াইই ওমামোরি দেসু নে।
0: এবারে আসুন মূল বাক্যটি বিশ্লেষণ করা যাক।
6: কাওয়াইই,
0: এটি একটি বিশেষণ যার অর্থ সুন্দর, আকর্ষণীয়, মন কাড়া, দেখতে মিষ্টি ইত্যাদি।
6: ওমামোরি
0: কথাটির মানে তো জেনেই গেছেন, কবচ, মাদুলি ইত্যাদি। এরপরে আছে মার্জিত ভঙ্গিতে বাক্য শেষ করার পার্টিকেল
6: দেস,
0: আর সবশেষে আছে
6: নে।
0: এই পার্টিকেল যে কোনো বাক্যের শেষ প্রান্তে জুড়ে দিলে বুঝতে হবে যার সঙ্গে কথা বলা হচ্ছে সেও অনুরূপ মনোভাব বা মতামত পোষণ করে বলে বক্তা আশা করছে। আজকের মূল পয়েন্ট হিসেবে কথা হবে জাপানি ভাষার বিশেষণ নিয়ে। ইতিমধ্যে আমরা
6: কাওয়াইই
0: বিশেষণটির সঙ্গে পরিচিত হয়েছি। ঠিক একইভাবে যেসব বিশেষণ পদে শেষ অক্ষর হিসেবে ই থাকে সেগুলোকে জাপানিতে বলা হয় ই বিশেষণ। এখানে মনে রাখার বিষয় হল কোনো বিশেষ পদকে গুণান্বিত করতে হলে তার আগে সরাসরি ই বিশেষণ বসতে পারে। যেমন ধরুন
6: কাওয়াইই ওমামোরি,
0: এর অর্থ সুন্দর কবচ।
1: কিন্তু খেয়াল করেছেন দিদি, মিয়া কিন্তু জবাবে কোনো বিশেষ পদ ব্যবহার না করেই শুধু বলেছে হন্তো কাওয়াইই, অর্থাৎ সত্যি খুব সুন্দর।
0: তাতে কিন্তু কোনো অসুবিধে নেই হিরোকসান। মনে রাখবেন ই বিশেষণ একাকীও ব্যবহৃত হতে পারে। যেমন ধরুন এটা কিউট বা সুন্দর কথাটি জাপানিতে হবে
6: কাওয়াইই,
0: তবে এর সঙ্গে যদি
6: দেসু নে
0: জুড়ে দিয়ে বলেন
6: কাওয়াইই দেসু নে,
0: তাহলে আরও বেশি মার্জিত শোনাবে। খেয়াল করে দেখবেন তাম যখন বলেছে
6: কোরেমোই দেসু নে,
0: মানে এটাও সুন্দর বা ভালো। তখন সেখানে থাকা ই শব্দটিও ছিল আরেকটি ই বিশেষণ।
1: বুঝতে পেরেছেন তো বন্ধুরা? এবারে শুনে শুনে বলুন।
6: কাওয়াই, কাওয়াই দেসু নে, কাওয়াই ওমামোরি দেসু নে।
0: ঠিক আছে, এবার চলুন একটি নমুনা সংলাপে সুভেনির সম্পর্কে কারো অভিমত শুনি।
2: মিতে কোনো টি শার্টস
4: ওমোশিরোই দেসু নে।
0: বাক্যের অর্থগুলো জেনে নেওয়া যাক।
2: মিতে কোনো টি শার্টস,
1: দেখুন এই টি শার্টটা দেখুন।
6: মিতে,
0: এই শব্দটি হচ্ছে দেখা অর্থাৎ
6: মিরু,
0: ক্রিয়াপদের তেরূপ, যা সাধারণত নৈমিত্তিক ভঙ্গিতে অনুরোধ জানাতে বা আদেশ করতে ব্যবহৃত হয়।
6: কোনো
0: মানে হল এই, এবং
6: টি শার্টস
0: হচ্ছে টি শার্ট কথাটির জাপানি উচ্চারণ।
4: ওমোশিরোই দেসু নে,
1: বেশ ইন্টারেস্টিং তো।
0: এখানেও আমরা পেয়ে যাচ্ছি আরেকটি ই বিশেষণ, যা নিয়ে এতক্ষণ কথা হল।
6: ওমোশিরোই
0: বিশেষণটির অর্থ ইন্টারেস্টিং বা মজার।
1: বন্ধুরা, এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন।
6: ওমোশিরোই, ওমোশিরোই দেসু নে।

0: এবার মনের ভাব বা অনুভূতির প্রকাশ অনুশীলন করব আমরা। ধরুন আপনি একটি সুভেনিরের দোকানে গিয়েছেন এবং সেখানে একটা ওয়ালেট আপনার পছন্দ হলো। সেটা দেখতে সুন্দর হলেও আপনি অবাক হয়েছেন এর চড়া দাম শুনে। তাহলে ওটা যে খুব বেশি দামি তা বলার চেষ্টা করুন। দামি কথাটির জাপানি হলো
1: থাকাই, থাকাই।
0: তাহলে এবার বলুন
2: থাকাই দেসু নে।
0: এবারে আজকের বোনাস বাক্য
1: করে ও কুদাসাই
0: মানে হল এটা দিন প্লিজ, অর্থাৎ আমি এটা কিনতে চাই।
1: কুদাসাই
0: মানে হচ্ছে প্লিজ দিন। কেনাকাটা করার সময় কাঙ্ক্ষিত জিনিসটির দিকে ইশারা করে এ কথাটি বলুন।
3: তাহলে এবার আপনারা বলুন
1: করে ও কুদাসাই।
0: শ্রোতা বন্ধু, আজকের পাঠের সংলাপগুলো আরও একবার শুনব আমরা।
4: করে কাওয়াই ও মামোরি দেসু নে।
5: হন্তো কাওয়াই।
4: করে মো ই দেসু নে।
6: সোরে ওয়া এনমুসুবি নো ও মামোরি দেসু। 800 ইয়েন নি নারিমাসু।
4: এনমুসুবি
5: কোইবিতো গা দেকিরু ও মামোরি।
4: じゃあこれをください。
7: ミーヤーのトラベルガイド。
3: エバレ、সময় হলো ミーヤートラベルガイド。আজকের নাট্যাংশটি সংগঠিত হয়েছে সেনসোজি মন্দিরে। তাই আজ আমরা জাপানের বৌদ্ধ ও শিন্তো মন্দির নিয়ে কথা বলবো।
0: সমগ্র জাপানের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য বৌদ্ধ ও শিন্তো মন্দির। শিন্তো মন্দিরে প্রাচীনকাল থেকেই শিন্তো দেবতাদের পুজো করা হয়ে আসছে। অন্যদিকে বৌদ্ধ মন্দিরগুলো হচ্ছে বৌদ্ধ ধর্ম ও কৃষ্টির প্রাণকেন্দ্র।
3: আর এরকম বহু মন্দির জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে খ্যাতি লাভ করেছে, তাই না দিদি?
0: হ্যাঁ, ঠিকই বলেছেন হিরাকসান। এর একটা কারণ হলো যুগ যুগান্তরের নির্মাণ শৈলী, কলাকৌশল আর প্রযুক্তি যা ব্যবহার করে এসব মন্দিরের ভবন, বৌদ্ধ মূর্তি এবং অন্যান্য স্থাপত্য ভাস্কর্য তৈরি করা হয়েছে। আর অবশ্যই এসব মন্দিরে থাকা দৃষ্টিনন্দন বাগানও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
3: টোকিওতে সেনসোজি বৌদ্ধ মন্দির, যার কথা আজকের নাট্যাংশে বলা হলো, আর মেইজি জিঙ্গু শিন্তো মন্দির বেশ জনপ্রিয় পর্যটন স্থান।
0: ঠিক বলেছেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো সহজে জাপানি ভাষার আজকের পর্বটি
3: জানাবেন আশা করি। আর আগামী পর্ব শোনার আমন্ত্রণ রইলো।